মাঝে মাঝে কবিতা এক যা নীল আকাশ জমা আছে সারাদিন মাঝে মারা রাত দিন সভা সমিতির কাজে হিসাব নিকাশ চোখ বুঝে পথ চলা মেপে চুপে কথা।